হজে শ্রোতা ভর করে শুনবো সম্বোজ মল্লক গুড়ি সুনা কার্যক্রম প্রভাতকালীন আওয়াজমা এটি তাই জোড়ন চাহুন আপুলে মন পড়ে গীত শুন্ন অনি শুনাউন চাহুন কে সন্দেশ পঠাউন চাহুন ভালো পক্কি হামিসঙ্গ সম্পর্ক করুহলা সম্পর্ককা লাগি কন্ট্যাক্ট ডিটেলস দুইওটা নম্বর রেখা ছন স্টুডিওমা 3224167 3220098 এটি র মিলিট্রি এক্সটেনশন 3284 রহেক এসে গরি ইমেল করতে সক্নুন বিএফবিএস গোর্খা এট বিএফবিএস ডট কম মা সবভা সজিল ফেসবুক বিএফবিএস গোর্খা পেজ মা জানুহোস অনি মেসেঞ্জর মারফত আমিলাই সম্পর্ক করুহোস র আপনো সন্দেশ আপনো আপনো কে গীত অনুরোধ ডেডিকেশন করতে সক্নুন পক্কই পনি হাজার আজ 31 অগস্ট ইয়ানি কি আজ সংযুক্ত রাষ্ট্র সংঘলে ঘোষণা করে এটা দিবস মনাইদ রয়েছে শ্রোতা আজ ভাবে ইন্টারন্যাশনাল ডে ফর পিপল অফ আফ্রিকান ডিসেন্ট অর্থাৎ আফ্রিকি মুলুকা মানুষের আন্তরাষ্ট্রীয় দিবস পড়ন গেছে আফ্রিকি মূলকা মানুষের ইতিহাস সংস্কৃতি যোগদান র অধিকার সম্মান করতে দিন মনাইনে গর্ছ সাথে বিশ্বভর আফ্রিকি মূলকা মানুষরে সামনা করতে বিভেদ অসমানতা র অন্যায় বিরুদ্ধ আওয়াজ উঠাউতে সমানতা র সমাবেশী সমাজ প্রবর্তন করু পনি এস দিবস মুখ্য উদ্দেশ্য হ হাজার আজ দিন ইন দ হিস্ট্রি ভূপর্দি সন 1957 আজ কা দিন মালায়া অর্থাৎ আজ মালয়েশিয়ালে বেলায়েতবাট স্বতন্ত্রতা প্রাপ্ত করে তেসলে আজ মালয়েশিয়াকো রাষ্ট্রীয় দিবস পনি হ এসে গরি সন 1962 ট্রিনিডাড এন্ড টোবাগো বেলায়েতী শাসনবাট স্বতন্ত্র ভয়েকো থিও র খেলকুদকো ইতিহাসমা পনি আজ দিন বিশেষ ছ কিনকি সন 1882 আমেরিকাকো পহিলো পুরুষ রাষ্ট্রীয় টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু ভয়েকো থিও হাজার কার্যক্রম পক্কই জোড়া আপুলে মন পড়ে গীত শুন চাহুন সন্দেশ পঠাউন চাহুন অবলাই ভনে শুনৌ আকাশ খড়কা ফিচরিং ত্রিশালা গুরুংকো সোল্টিনী